no frisonya mi onya mi anu na oyo ye anu na wa boye ne yo no kwa en ye wono eti mama ya fa na si anyu mate e fa mra no wona ponka si ene ya kutu yesu wo yo nya mi a apa won tendida. Ah, what manner of man is this? Yakutu o na yasa. Yesu wo yo nya mi a.